0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, লাদাখ এবং জম্মু কাশ্মীরের উচ্চ পার্বত্য এলাকায় আজ থেকে স্বগণনা বা সেলফ এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হচ্ছে। ইউজিসি নেটের প্রশ্নপত্র একাধিক ত্রুটির অভিযোগে ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যার পরীক্ষা পুনরায় নেওয়ার কথা ঘোষণা করেছে এনটিএ। ঝাড়খণ্ডে সরকারি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আজ সরকার ফের বৈঠকে বসছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত 5 জনের মৃত্যু, আহত একাধিক। গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনার প্রেক্ষিতে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট আজ জামশেদপুর এফসির মোকাবিলা করবে। আসছি বিস্তারিত খবরে। লাদাখ এবং জম্মু কাশ্মীরের উচ্চ পার্বত্য এলাকায় আজ থেকে জনগণনার জন্য স্বগণনা বা সেলফ এনুমারেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। এই প্রক্রিয়া চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। জম্মু কাশ্মীর ও লাদাখের জনগণনা বিভাগের অধিকর্তা অমিত শর্মা জানিয়েছেন, এই ব্যবস্থার মাধ্যমে স্থানীয় বাসিন্দারা বাড়ি বাড়ি গিয়ে জনগণনা শুরুর আগেই নিজেদের তথ্য ডিজিটাল মাধ্যমে জমা দিতে পারবেন।
1: সেলফ এনিউমারেশন দুসরে চরণ কি শুরু হো রহি হ্যায়, লেকিন ইয়ে ওয়ালা জো রাউন্ড হ্যায়, ইয়ে পপুলেশন এনিউমারেশন রিস্ট্রিক্টেড রহেগা সিরফ স্নো বাউন্ড এরিয়াজ কা, ক্যুঁকি পুরে ভারতবর্ষ মে এক্সপেক্টেড হ্যায় কি ফেব্রুয়ারি 2027 মে প্লেন এরিয়াজ কা পপুলেশন এনিউমারেশন হোগা, জবকি স্নো বাউন্ড এরিয়াজ জো হ্যায় উসকো ভারত সরকার নে নোটিফাই কিয়া হ্যায় ওর ইয়ে 31 আগস্ট তক চলেগা, ওর ইসকে বাদ হামারে এনিউমারেটর ওর সুপারভাইজার সাহেবান ঘর ঘর মে জাকার প্রপার রেগুলার পপুলেশন এনিউমারেশন কা সার্ভে করেঙ্গে।
0: সেনাবাহিনী, আইটিবিপি এবং বিমান বাহিনীর মতো বিশেষ প্রতিষ্ঠানগুলিকেও এই জনগণনার দ্বিতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান। ইউজিসি নেটের প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগে ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যার পরীক্ষা পুনরায় নেবার কথা ঘোষণা করেছে এনটিএ। পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী 9ই সেপ্টেম্বর ইংরেজি এবং বাণিজ্যের পরীক্ষা হবে। পরদিন 10ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে হবে সমাজবিদ্যার পরীক্ষা। এনটিএ গত 22 জুন থেকে 30 জুন পর্যন্ত 87টি বিষয়ে ইউজিসি নেটে জুন 2024 পরীক্ষা নিয়েছিল। জুনিয়র

0: রিসার্চ ফেলোশিপ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে যোগ্যতা ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় কিছু গরমিল ও ত্রুটির তদন্তের জন্য এনটি একটি কমিটি গঠন করে। পরীক্ষা প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রাখতে ওই কমিটি বিতর্কিত তিনটি বিষয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার পরামর্শ দেয়। একটি সংশোধন, সকাল 6:20 এবং 7:25 খবরে সমাজবিদ্যার জায়গায় সমাজবিজ্ঞান বলা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। ঝাড়খণ্ডে সরকারি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে চাকরি প্রার্থীদের আন্দোলন তীব্র হয়েছে। গতকাল রাঁচিতে আন্দোলনরত ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের কুশপুত্তলিকা দাহ করেন। রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে তারা জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষা বাতিলের দাবি জানান। আগামী 20 অগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়েরও ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে সমস্যা সমাধানের লক্ষ্যে আজ দুপুর 2টায় আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে আলোচনার জন্য একটি বৈঠক ডেকেছে রাজ্য সরকার। ভারত আগামীকাল নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত পরিবেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে। বৈঠকের প্রাক্কালে আজ পরিবেশ বিষয়ক এবং জলবায়ু পরিবর্তন ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক কন্ট্যাক্ট গ্রুপের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক হবে। ভারতের সভাপতিত্বে এবার ব্রিক্স বৈঠকের মূল ভাবনা হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের লক্ষ্যে নির্মাণ। বৈঠকে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব। কর্মী, জন অভিযোগ এবং পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে জাতীয় অনুভব পুরস্কার 2026 প্রদান করবেন। অনুষ্ঠানে পেনশন মিত্র হ্যান্ডবুক এবং দেশব্যাপী ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন 5-এরও নির্দেশিকা প্রকাশ করা হবে। একটি ব্যাংক প্রদর্শনীও আয়োজন করা হয়েছে, যেখানে 17টি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য তাদের বিশেষ পরিষেবাগুলি তুলে ধরবে। পিএম গতিশক্তি উদ্যোগের আওতায় বিভিন্ন মন্ত্রক এখনও পর্যন্ত মোট 396টি প্রকল্প অনুমোদনের জন্য সুপারিশ করেছে। এজন্য ব্যয় হতে পারে প্রায় 18 লক্ষ কোটি টাকার বেশি। সংসদের সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে লোকসভায় এক লিখিত জবাবে শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানিয়েছেন, মন্ত্রক ইতিমধ্যেই 256টি প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর মধ্যে 198টি প্রকল্পের কাজ চলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ পাটনায় ইলেকট্রোরাল লিটারেসি ক্লাব ইএলসি 2.0 আনুষ্ঠানিক সূচনা করবেন। দেশের তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কথা মাথায় রেখে এই সূচনা করা হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে দেশজুড়ে 15 লক্ষ বিদ্যালয়, 70,000 কলেজ এবং 1,420টি বিশ্ববিদ্যালয়ে এই ক্লাব গঠনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। 12-দিনব্যাপী বার্ষিক শ্রী বুড়া অমরনাথ যাত্রা কঠোর নিরাপত্তার মধ্যে আজ শুরু হচ্ছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার রাজপুরা গ্রামে অবস্থিত প্রাচীন বাবা বুড়া অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে পুণ্যার্থীরা এই যাত্রায় অংশ নিচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠ থানার সংলগ্ন এলাকায় একটি হোটেলে আগুন লেগে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। আজ ভোররাতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। দ্রুততা ছড়িয়ে পড়ে 4তলা ওই হোটেলের অন্যান্য জায়গায়। শ্রাবণ মাসের শেষ সোমবার হয় হোটেলটিতে বহু পুণ্যার্থী ছিলেন বলে জানা গেছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন বলে খবর। আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সূচনা হয়েছে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি বেসরকারি মিলিয়ে রাজ্যের প্রায় 2000 এবং দেশের 38,604টি নথিভুক্ত হাসপাতালে এই প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে।
1: যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এর বাইরে যারা থাকলেন 80 লক্ষ পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে আনলাম। এর সঙ্গে 100টি অমৃত ফার্মেসি, 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা, যার আজকে এগ্রিমেন্ট হলো, এবং সুদৃষ্টি কর্মসূচির মধ্য দিয়ে চোখের চিকিৎসা আমরা করলাম।
0: অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 70 বছরের ঊর্ধ্বে সব ব্যক্তি আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন।
2: पश्चिम बंगाल की जनता को ढेर सारी बधाई और शुभकामनाएं देना चाहती हूँ। बीते 1.5 दशक में पश्चिम बंगाल की जनता को स्वास्थ्य की दृष्टि से

0: कितनी चुनौतियों का सामना करना पड़ता रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सरकार ने एक बार नहीं अनेक बार प्रयास किया। जब जन कल्याण सरकार की प्राथमिकता में नहीं होता है तो आयुष्मान भारत, प्रधानमंत्री जन आरोग्य योजना जैसी कल्याणकारी योजनाओं को डेढ़ दशक का इंतजार करना पड़ता है।
1: পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনায় তৃতীয় পর্যায়ে টাকা দেওয়ার কাজ আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের জানান, অন্নপূর্ণা যোজনায় সুবিধা প্রাপকদের জন্য বেশ কিছু শর্ত শিথিল করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশার উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপটি আজ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামীকাল পর্যন্ত ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস। আজ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন,
2: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 16 থেকে 18 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। 17 তারিখে বৃষ্টিপাত বেশি থাকবে উপকূলের কাছাকাছি এবং পার্শ্ববর্তী পশ্চিমের কিছু জেলায়, বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলো দু এক জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অত্যন্ত 18 তারিখে কিছুটা প্রভাব বেশি থাকবে পশ্চিমের কয়েকটা জেলা, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং 24 ঘন্টার পিরিয়ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য।
1: উত্তরবঙ্গে ভাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গেছে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির মোকাবিলা করবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টেই। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ভারত আজ তাদের প্রথম ইনিংস 9 উইকেটে 460 রান হাতে নিয়ে দিনের খেলা শুরু করবে। দেবদত্ত পাডিক্কাল 167 রান করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লাদাখ ও জম্মু কাশ্মীরের উঁচু পার্বত্য এলাকায় আজ থেকে স্বগণনার কাজ শুরু হচ্ছে। ইউজিসি নেটের প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগে ইংরেজি, বাণিজ্য, সমাজবিদ্যার পরীক্ষা ফের নেবার কথা ঘোষণা এনটিএর। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেল অগ্নিকাণ্ডে অন্তত 5 জনের মৃত্যু। খবর এখনকার মতো, এ পর্যন্তই।
3: यो आकाशवाणी हो, समाचार उषा किरणबाट सुन्नुहोस्। पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले हिज राज्यमा केन्द्र सरकारको प्रमुख स्वास्थ्य बीमा योजना आयुष्मान भारतको औपचारिक रूपमा शुभारम्भ गर्नुभएको छ। उहाँले मुख्यमन्त्री स्वास्थ्य बीमा योजनाको पनि शुरूआत गर्नुभयो। जो मानिसहरू आयुष्मान भारतको परिधिमा पर्दैनन् उनीहरू राज्यको स्वास्थ्य बीमा योजनाको योग्य हुनेछन्। राष्ट्रिय परीक्षण एजेन्सी एनटीएले यूजीसी नेट परीक्षाका 3 विषयहरू, अंग्रेजी, वाणिज्य र समाजशास्त्रको पुनः परीक्षाको घोषणा गरेको छ। यी विषयहरूमा धेरै त्रुटि भएको गुनासो आएपछि यस्तो निर्णय गरिएको हो। एनटीएले बताएको छ, अंग्रेजीको विषय 9 सितम्बरको दिन बिहान 9 बजेदेखि दिउँसो 12 बजेसम्म, वाणिज्यको विषय त्यसै दिन अपराह्न 3 बजेदेखि साँझ 6 बजेसम्म र समाजशास्त्रको विषय 10 सितम्बरको दिन बिहान 9 बजेदेखि दिउँसो 12 बजेसम्म आयोजित गरिनेछ। एनटीएले जुनियर रिसर्च फेलोशिप सहायक प्रोफेसर पदको लागि योग्यता र पीएचडी कार्यक्रमका प्रवेशका लागि 87 विषयहरूमा 22 जुनदेखि 30 जुनसम्म यूजीसी नेट जुन 2026 परीक्षा सञ्चालन गरेको थियो। एनटीएले यी त्रुटिहरूको जाँचको लागि एक समितिको गठन गरेको थियो। समितिले निष्पक्ष र त्रुटिरहित परीक्षा सुनिश्चित गर्नका लागि यी तीनै विषयहरूको पुनः परीक्षाको सिफारिस गरेको थियो। सेल्फुबाट प्राप्त समाचार अनुसार गीताञ्जली साहित्य संस्थान सेल्फुले 35 नेपाली भाषा मान्यता दिवसका अवसरमा कालेबुङ जिल्ला गीतकोलबोङ गीतखोलाका साहित्यकार अर्जुन शर्मा निरौलालाई दोस्रो धर्मवीर रूम्बा साहित्यभूषण स्मृति पुरस्कार प्रदान गरिने निर्णय गरेको छ। उक्त पुरस्कार 20 अगस्तका दिन केएन मेमोरियल एकाडेमी आहाल सेल्पुमा आयोजित समारोहमा प्रदान गरिनेछ। नेपाली भाषा, साहित्य र संस्कृतिको संरक्षण तथा प्रवर्धनमा योगदान पुर्याउने व्यक्तित्वहरूलाई सम्मान गर्दै आएको संस्थाले यस वर्ष साहित्यकार निरौलालाई उक्त पुरस्कार प्रदान गर्न लागेको जानकारी प्राप्त भएको छ। विधानसभाका पूर्व उपाध्यक्ष औ वरिष्ठ तृणमूल काँग्रेस नेता आशिष बनर्जीको असामान्य मृत्युमाथि मुख्यमन्त्री शुभेन्दु अधिकारी

0: আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: श्रोता, मौसमको सही जानकारी भएमा हामी प्राकृतिक विपत्तिबाट जोगिन सक्छौँ। मौसम प्रकृतिको अमूल्य

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: নমস্কার, আমি এসে পৌঁছেছি ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোকলুং বনবস্তিতে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন, আমরা যাকে পেয়েছি তিনি আর অন্য কেউ নন। তো দিদি, আপনার নাম?
1: আমার নাম জ্যোৎস্না রাভা।
2: আচ্ছা, আপনি তো বিবাহিত?
1: হ্যাঁ।
2: আচ্ছা, আপনার স্বামীর নাম কি?
1: সঞ্জিত রাভা।
2: আপনি কোন বনবস্তিতে থাকেন?
1: খোকলুং বনবস্তি।
2: খোকলুং বনবস্তিতে। আচ্ছা, আপনার স্বামী কি কাজ করেন?
1: কৃষি কাজ করে।
2: কৃষি কাজ করে। আর আপনি কি কাজ করেন?
1: আমি একজন শিল্পী, বাড়িতেও কাজ করি।
2: কি কাজ করেন
1: বাড়িতে? এই যে কৃষি কাজের, যখন স্বামীরা কাজ করে তখন স্বামীদের হেল্প করি। কৃষি কাজ, ধান গাড়া, ধান লাগা, ধান কাটা, ওগুলো, তারপরে বাড়িতে রান্না বান্না, সব বাড়ি কাজই করি।
2: আপনার বাপের বাড়ি কোথায়?
1: গোসাইহাট ফরেস্ট বস্তি।
2: গোসাইহাট ফরেস্ট বস্তি। আপনারা কয় ভাই বোন ছিলেন?
1: আমরা 2 বোন ছিলাম, আমার দিদি মারা গেছে, এখন আমি একাই।
2: আপনি একাই আছেন। আপনার বাবা কি করতেন?
1: কৃষি কাজ।
2: কৃষি কাজ করতেন। আচ্ছা, এরপরে যখন আপনার বিয়ে হয় তখন আপনি এখানটা এসে, ওনার নাম সুশীল রাভা, তাই তো বলেন?
1: সঞ্জিত।
2: সঞ্জিত রাভা। ওনার সাথে যখন বিয়ে হয় তখন আপনি এখানটাই পাকাপাকি থাকেন, এমনকি ওনাকে সহযোগিতা করেন, তাই তো? এবার আপনি বলুন, এই সঞ্জিত বাবুরা কয় ভাই?
1: দুই ভাই।
2: দুই ভাই।
1: এক বোন এক ভাই।
2: এক বোন এক ভাই। আচ্ছা, সঞ্জিত বাবু তো বড়।
1: হ্যাঁ।
2: আচ্ছা, আপনার কয়জন সন্তান আদি?
1: আমার 2 জন ছেলে, 1 জন মেয়ে।
2: 2টি ছেলে, 1টি মেয়ে। আচ্ছা, তারা কি করে? মেয়ের কি পড়াশোনা করছে?
1: মেয়ে পড়াশোনা করছে।
2: কতদূর পড়াশোনা করছে?
1: মাধ্যমিক পাস।
2: তারপরে কি হয়েছে?
1: তারপরে এই যে বাড়িতে অসুবিধা, ওর বাবা কাজ করতে পারে না, স্তব পড়লো, তারপরে পড়াশোনা করাইতে পারলাম না, তারপরে ছেলে মেয়েকে বিয়ে দিলাম।
2: মেয়েকে বিয়ে দিলেন? ওর কি 18 বছর পার করে বিয়ে দিয়েছেন তো?
1: 18 বছর হয়েছে,
2: তারপরে বিয়ে দিয়েছেন নাকি? আচ্ছা, আর আপনার ছেলেরা কি করেন?
1: আমার বড় ছেলে জলপাইগুড়িতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার কমপ্লিট করছিল, তারপরে আবার ছোট ছেলে ফালাকাটা হোস্টেলে পড়ে।
2: আচ্ছা, ছোট ছেলে ফালাকাটা হোস্টেলে থাকে আর কি। আচ্ছা, আর বড় ছেলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছে পলিটেকনিকে। আচ্ছা, আর ওই এখন এই বড় ছেলে কি পড়াশোনা শেষ হয়ে গেছে?
1: পড়াশোনাটা শেষ হয় নাই, মানে বিটেক পড়াতে চেষ্টা করেছি, কিন্তু আমাদের বাড়ির অবস্থা সেই রকম, তার জন্য আমরা বিটেকটা পড়াতেই পারলাম না, এখন ছেলেটা বাড়িতেই আছে।
2: বাড়িতেই আছে। আচ্ছা, আপনারা মূলত কৃষি কাজের উপর নির্ভর করেন?
1: হ্যাঁ।
2: এখানে কি কি ফসল ফলান আপনারা সারা বছর?
1: সারা বছর তো ফসল ফলাই না, মানে বছরে একবার কৃষ্টি ওঠাই, শুধু ধানটা লাগাই, তারপরে আর জমিটা ফাঁকা পড়ে, এরকমই
2: ফাঁকা পড়ে থাকে। কেন, কিছু করা যায় না কেন?
1: হাতির ভয়ে।
2: হাতির উপদ্রব। হাতি কি মাঝে মাঝে আসে আপনাদের এদিকে?
1: মাঝে মাঝে আসে না, প্রায় আসে। সেদিন তো এই ধানটা খেয়ে নিল, তারপরে সুপারি গাছগুলো লাগাইছি, সব ভেঙে ইয়ে দিছে।
2: আচ্ছা, সুপারি গাছগুলো লাগানো যায় না, সব ভেঙে দেয়।
1: হ্যাঁ।
2: আচ্ছা, এই যে আপনি যে গান, মানে আপনার এখন কত বয়স চলছে?
1: আমার 40-41।
2: আচ্ছা, আপনি কতদূর পড়াশোনা করছেন?
1: আমি ক্লাস 10।
2: আপনি ক্লাস 10, মানে 10ম শ্রেণী অবধি পড়াশোনা করছেন? মাধ্যমিক দেন নাই, তার আগে বিয়ে হয়ে গেছে সঞ্জিত বাবুর সাথে। আচ্ছা, বলছি যে আপনি এই গানটা কবে শিখলেন?
1: গানটা আমি ছোটবেলা থেকে খুব ভালোবাসি। গান আমি সব সময় বলতাম, গান আমার জীবনে প্রিয়, পড়াশোনা আমার ভবিষ্যৎ, এটা আমি সব সময় বলতাম, আর যেখানে সেখানে লিখতাম। গানটা আমার খুব, গানের সাথে আমার একটা ভালোবাসা আছে, তার জন্য আমি ছোটবেলা থেকে টুকটাক আমি গানটা করি। তারপরে এই যে 1999 সালে আমি গানে একটা ইয়ে করছিলাম, কি বলে, শিখতে চাইছিলাম, কিন্তু বাড়ির অবস্থা, বাবা মারা টাকা পয়সা দিতে পারলো না, তার জন্য আমি শেখা হয়নি।
2: কিন্তু এখন অন্যান্য জায়গায় গান গিয়ে বেড়ান?
1: হ্যাঁ, ওইটা আমি ট্রেনিং দিছি একবার, ওই ট্রেনিং থেকে গানও আমি নিজে করি, তারপরে আবার নাচও শিখাইছি। আমি যখন ওই যে গোসাইহাটে বাবার বাড়িতে ছিলাম, তখন আমার একটা টিম আছে, গোনাদ বাবু যে বঙ্গভূষণ পাইল, গোনাদ দলে আমি ছিলাম, তখন এখানে

0: এখানে আইসে আবার আমি একটা টিম বানালাম। এই টিমটা খুকলুঙে না আমি মেলা বস্তিতে বানাইছি, ওইটা আমি নিজে গান শিখাইছি, তারপরে নাচও আমি শিখাইছি। এখন ওই টিমে আমি টিমটা ধরে আছি এখনো।
1: মানে নাচ ও গান আপনি নিজেই শেখান আর হচ্ছে সেটা হচ্ছে মেলা বস্তিতে? আচ্ছা, সেখানে টিমে কতজন আছে?
0: 15 জন।
1: 15 জন আছে, মানে আপনাকে শুদ্ধে 15 জন। এই 15 জনের মধ্যে গান কি শুধু আপনি করেন?
0: হ্যাঁ আমি করি।
1: আপনি করেন আর অন্যদেরকে শেখান, তারাও মুখে মুখে বলে আপনার সাথে কোরাস গান করে, তাই তো? আচ্ছা, আপনি এমনি এর সাথে সাথে কি বাদ্যযন্ত্র বাজাতে পারেন?
0: ঝুনঝুনি বলে নাকি এটা বাজাই আমি।
1: আচ্ছা, আপনি ওটা বাজান, কারণ গানের সাথে তাল দরকার হয় সেই জন্য। আপনার স্বামী কি আপনাকে সহযোগিতা করে এই গান বাজনায়?
0: হ্যাঁ, আমার স্বামী মাঝে সাঝে ওই যে গানগুলো বানায়, তারপরে নাচের স্টেপগুলো আমাকে শিখায়, তারপরে নাচ গান শিখায় আমাকে, তারপরে গান নাচ আমি আমার টিমের মহিলাদের শিখাই।
1: আচ্ছা, এইবার বলছি যে এই যে যখন আপনার এই নাচ বা গান শেখান, তখন পরিবারের কেউ কখনো আপনাকে আপত্তি তোলে নাই যে এটা এরকম নাচ করা যাবে না বা গান শেখানো যাবে না, এরকম কি কখনো আপত্তি করছে পরিবারের কেউ?
0: না,
1: সবাইকে আপনাকে উৎসাহিত করছে?
0: হ্যাঁ হ্যাঁ।
1: এই যে আপনার এই যে রাভা কৃষ্টি সংস্কৃতি আপনি বাঁচিয়ে রাখছেন এই গানের মাধ্যমে বা নাচের মাধ্যমে, আপনাদের তো বিভিন্ন জায়গায় যারা যারা ক্লাব বা অন্যান্য যারা সংস্থা, সরকারি সংস্থা, বিভিন্ন জায়গা থেকে আপনাদের আমন্ত্রণ আসে, আপনারা কি প্রায় প্রত্যেকটা জায়গায় যান?
0: হ্যাঁ।
1: আপনারা কোথায় কোথায় গেছেন এখন অবধি?
0: উত্তরবঙ্গ গেছি, তারপরে দক্ষিণবঙ্গ, আমরা সব সময় এই প্রোগ্রাম করে থাকি।
1: প্রোগ্রাম করে থাকেন?
0: হ্যাঁ।
1: মানে তখন কিভাবে যাতায়াত করেন, ট্রেনে?
0: ট্রেনে 2-3 বার কলকাতায় যখন গেলাম তখন ট্রেনেও গেছিলাম, তারপরে বাসেও গেছিলাম।
1: বাসে গেছিলেন, আবার ট্রেনেও যাতায়াত করেন। এই যে আপনার এই যখন গান বা নাচের প্রশিক্ষণ দেন, তখন এই যে সংসারে রান্না বান্না তখন কে সামলায়?
0: আমার শাশুড়ি মা।
1: আপনার শাশুড়ি মা তখন এটা আপনার, তার মানে আপনার এই যে গান বা নাচ শেখান বা যাই কিছু করেন না কেন প্রত্যেকটা মানুষ আপনাকে সাপোর্ট করে, যার জন্য আপনার শাশুড়ি মা তখন আপনাকে রান্নার জন্য যে সহযোগিতা করে দেয়। এবার বলেন যে এই যে গানগুলো লেখে কি?
0: গানগুলো যখন আমি ট্রেনিং এ গেছি তখন ওই ট্রেনিং এর যে ম্যাডাম আছে সেই সব গানগুলো আমাকে শেখাইছিল। ওরা কোথা থেকে শিখছে আমি তো জানি না, আমি তো ট্রেনিং দেওয়ার পর আমি ওনাদের কাছ থেকে শিখে নিছি গানগুলো, নাচ। তারপরে যখন আমার টিমটা হইল তখন আর 2-3টা গান সব আমার স্বামী করে, স্বামী লিখে তারপরে আমার স্বামী নাচের ইয়েগুলো স্টেপগুলো আমাকে দেখায়, তারপরে আমি আমার মহিলাদেরকে শিখাই আমার টিমের।
1: আপনি যে এই যে আপনি তো একজন রাভা, মানে আপনাদের যে জাতি সেটা রাভা জাতি, তাই তো? এবার এই যে আপনারা এই পরম্পরাগত ভাবে তো এইখানটায় কোন ভাষায় বেশি কথা বলেন?
0: রাভা ভাষা।
1: রাভা ভাষাতেই বাড়িতে কথা বলেন? আচ্ছা, আর এই যে মনে করেন আপনারা কোথাও গেলেন, ঘুরতে গেলেন, সেখানটা কি রাভা ভাষা প্রচলন আছে?
0: না।
1: সেখানে কোন ভাষায় কথা বলেন?
0: বাংলা
1: ভাষা। আচ্ছা, এবার বলেন এই যে গানগুলো কি সব রাভা ভাষায় লেখা হয়? সব রাভা ভাষা। আচ্ছা, এই যে আপনার 15 জন শিল্পী আপনাকে সঙ্গত দেয় আর কি, যারা নাচ করে বা আপনার বাদ্যযন্ত্র বাজায়, তারা কোন কোন ফ্যামিলির থেকে আসছে?
0: সব অন্য অন্য ফ্যামিলি থেকে।
1: তাদের কখনো বাধা দেয় না তাদের পরিবার থেকে?
0: না।
1: আপনারা কি কখনো আপনি এই যে গান শেখান সরকারি কোনো ভাতা টাতা পান?
0: হ্যাঁ পাই।
1: আপনার টিমের কি প্রত্যেকেই পায়?
0: হ্যাঁ পাই।
1: এবার বলেন আপনি তো বাংলা গানও জানেন, তাহলে একটা যদি বাংলা গানের লাইন দিয়ে একটি শোনান আর কি।

0: এবার বলছি দিদি, আপনি কি খেতে ভালোবাসেন? আপনাদের বলেন তো দেখি কি খেতে ভালোবাসেন।
1: আমরা তো সবসময় ভাতেই খাই।
0: না, তাছাড়া তো একটা ভাত ছাড়া মানে একটা স্পেশাল কিছু এমন আছে, কি খেতে ভালোবাসেন?
1: আমি তো খেতে তো ভালোবাসি, কিন্তু সেরকম আমাদের বাড়িতে ইয়ে নাই, টাকা পয়সা নাই, তার জন্য আশা থাকলেও খাওয়া হয় না, শুধু ভাতেই খাই।
0: না, ভাতের সঙ্গে সবজি তো কিছু,
1: সবজি, হ্যাঁ সবজি সাথে মাংস মাছ এগুলো
0: এগুলো খান আর কি। আচ্ছা, এবার বলেন যে এই যে আপনাদের মধ্যে যারা রাভা জনজাতি আছে, তারা শুধু হচ্ছে মাঠে যে স্বামীর সঙ্গে এই জমিতে যে কাজ করে তা নয়, আপনাদের মধ্যে অনেক দিদিরা আছে তারা নদীতে কিন্তু মাছ ধরতে যায়। তা আপনারা কি নিয়ে মাছ ধরতে যান?
1: কলাই ঝাকুই।
0: কলাই ঝাকুই নিয়ে মাছ? আপনিও যান তো?
1: হ্যাঁ জানি।
0: আচ্ছা, এবার বলেন কি কি মাছ পাওয়া যায় নদীতে তখন আপনি যখন যান?
1: পুঁটি মাছ, ইচলা, তারপরে কাঁকড়া গুলো পাওয়া যায়।
0: আচ্ছা আচ্ছা।
1: তারপরে বাইম,
0: হ্যাঁ
1: বাইম মাছ বলে নাকি ওগুলো পাওয়া যায়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শামুক
1: পাওয়া যায়।
0: আচ্ছা, শামুক পাওয়া যায়। এবার হচ্ছে আপনারা বাড়িতে যে রাভারা কি খাওয়া দাওয়া করে, মানে কি কি রান্না? এই বাঙালিদের মতন তো আপনারা নিশ্চয়ই রান্না করেন না? আপনাদের কি কি রান্না হয় বলেন তো দেখি।
1: আমাদের তো সকালে ভাতে লাগে, যেহেতু কাজ করতে লাগে আমাদের স্বামীদের সাথে, ওই খেতে বাড়িতে যাইতে লাগে, তারপরে বিভিন্ন ধরনের কাজ আছে এগুলো যাইতে লাগে, তার জন্য সকালে উঠে আমরা ভাতে ভাত রান্না করি।
0: না, এছাড়া কি কি রান্না করে, মানে রাভারা কি কি খায়, মানে রাভারদের তো আলাদা কোনো তরকারি? হ্যাঁ, কি কি ওগুলোর নাম কি
1: তরকারি? এগুলো ডাল গুলো খাই, তারপরে যে ঢেঁকি শাক আছে না ওগুলো খাই, তারপরে আমাদের তো এখানে প্রচুর মাছগুলো আছে, নদীতে গেলে মাছ পাওয়া যায়, তারপরে ওই মাছগুলো আইনে তারপরে ভাজা টাজা করি, এগুলো খাই, আলু।
0: না, কোন একটা তরকারি আছে যেটা শুধু রাভারাই খায়, এরকম তো কোনো ডিশ আছে না যে কোনটা রাভাদেরই এটা খাদ্যাভাস?
1: আগে তো ছেঁকা বলে নাকি ওগুলো খাইতো, ওই যে ধানের ধানের গুড় পাওয়া যায় না, ওগুলো তরকারি দিয়ে ইয়ে রান্না করে তারপরে ছেঁকা দেয়, তারপরে ওইটা খাই, ওইটা রাবাদের প্রিয়। তারপরে এই যে শুকর মাংস বলে না, ওইটা রাবাদের প্রিয় খাদ্য।
0: আপনিও তো খান?
1: হ্যাঁ আমি খাই।
0: আচ্ছা আচ্ছা, এবার বলেন যে এই যে আপনা আপনি এই যে গান, এবার গান চিরদিন তো কেউ থাকবে না, কিন্তু এই যে আপনি এত গান লিখছেন বা এত নাচ জানেন আর কি, তো এই গান টান গান যে লিখছেন সেগুলো কি কোনো জায়গায় সংরক্ষণ করছেন, কোনো খাতায় লিখে রাখছেন? কোথায় খাতায় লিখে রাখছেন? আপনি কি কাউকে এরপরে তৈরি করে রাখছেন যে আপনার পরে এই সব কিছু দেখাশোনা করবে?
1: হ্যাঁ।
0: কাকে রাখছেন তৈরি?
1: আমার মেয়েকে।
0: আপনার মেয়েকে রাখছেন? ও কি আপনার মতো নাচ গান সব জানে?
1: হ্যাঁ জানে।
0: মানে অনুষ্ঠানগুলোতে কি আপনার মেয়েও যায়?
1: হ্যাঁ, আমাদের সাথে যায় না, ওদের একটা টিম আছে।
0: ওদের টিম আলাদা?
1: হ্যাঁ ওদের টিম আলাদা।
0: ওদের টিম নাম কি?
1: ওদের টিমের নাম এখনো রাখা হয় নাই, কিন্তু ওদের যখন ইয়ে হবে, অডিশন হবে, তখন অডিশনে যদি পাস হয় তখন ওই নামটা রাখবে এরকম বল।
0: আপনাদের টিমের নাম কি?
1: প্রহর।
0: প্রহর। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে তার মানে আপনি যে গান বা যাই কিছু করেন না কেন, আপনার মেয়েকে ওটাকে রপ্ত করাইছেন যাতে মেয়ে শিখে রাখে আর কি। আচ্ছা, এবার বলেন তো এই যে রাভারা, এই যে আপনার যখন বিয়ে হয়েছিল সঞ্জিত বাবুর সাথে, আপনাদের বিয়ের ব্যাপারটা একটু বলেন, পুরনো একটু স্মৃতি, মানে তখন কেমন করে বিয়েটা হয় আপনার? আপনাদের মধ্যে তো আমি শুনছি যারা বিয়ে হয় আর কি, যারা পুরুষরা যায় হচ্ছে মনে করেন আপনার বাড়িতে গিয়ে থাকলো আর কি, মানে ঘর জামাই, অ্যাজ এ ঘর জামাই হিসেবে, তাই এটা একটু বলেন তো কেমন করে বিয়েটা হয়?
1: না মানে আমি যখন পড়াশোনা করতাম উনি কলেজে যাইতো, ধুবড়ি কলেজে, আমরা লাভ ম্যারেজ বিয়ে করেছিলাম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, লাভ ম্যারেজ বিয়ে হয় আপনাদের? আচ্ছা, তারপরে আপনাদের বিয়েটা পরবর্তী থেকে আপনাকে নিয়ে আসে না ওরকম করে সামাজিক ভাবে পড়া হয়?
1: নাই, ইনাদের সমাজ থেকে গিয়ে আমাকে বহিষাবে আইনেছিল এখানে।
0: আচ্ছা আচ্ছা, মানে আগেকার যেরকম অন্যরকম হতো সেটা এখন চলে না?
1: না,
0: এখন ওরকমই হয়।
1: যাদের যাদের যাদের কেউ নাই, জমি জায়গা আছে, তারা জামাই নিয়ে আসে।
0: ও, যাদের কেউ নাই তারা জামাই নিয়ে আসে আর কি। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে এই যে আপনারা মোটামুটি এই যে রাভারা বেশিরভাগই সবাই কি খ্রিস্টান সম্প্রদায় না হিন্দু সম্প্রদায়ও আছে?
1: খ্রিস্টান সম্প্রদায় আছে, হিন্দুও আছে।
0: আপনারা কোন সম্প্রদায়?
1: খ্রিস্টান।
0: খ্রিস্টান। আচ্ছা, মানে এই এই বস্তিতে যারাই থাকে সবাই খ্রিস্টান?
1: হ্যাঁ
0: মোটমাট। আচ্ছা।

0: এবার এই এই যে চার্চে তো বিভিন্ন রকম বড়দিনের অনুষ্ঠান হয়, আরো বড় বড় অনেক কিছু, গুড ফ্রাইডে হয়, সেই সময় আপনি গান করেন?
1: হ্যাঁ
0: হ্যাঁ, আপনাকে সবাই ডাকে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, এই যে আপনি যে বিভিন্ন প্রোগ্রামে যান বা বিভিন্ন জায়গায় গান গান, একটা স্মৃতি বলেন যে এই স্মৃতিটা আমার খুব ভালো লাগছে, বলেন কিছু যে এই জায়গায় গেলাম আমাকে এই সম্মানটা দিয়েছে আর কি।
1: আমি যখন গিয়েছিলাম ওই যে কি বলে দার্জিলিং,
0: হ্যাঁ
1: দার্জিলিং এ গেছি, তখন ওনারা আমাকে সম্মান করেছিল।
0: কি বলছিল, এত সুন্দর গান গান আপনি? আচ্ছা, আর কি বলছে?
1: আপনার সুরটা খুব ভালো, আর আপনার টিমের মহিলাগুলো ভালো নাচ করে, এই স্মৃতিটা ধরে রাখবেন, এরকম উৎসাহ দিয়েছিল।
0: আচ্ছা, আর আপনার আপনি এই যে গানের জন্য গানের জন্য আর কোন কোন জায়গা থেকে পুরস্কার পেয়েছেন?
1: আমি ওই যে ইচ্ছাদানা,
0: হ্যাঁ
1: ইচ্ছাদানা আপনাদের টিম থেকেও আমি পুরস্কার পেয়েছি।
0: হ্যাঁ, আর কোথা থেকে পাইছেন?
1: তারপরে কলকাতা থেকে,
0: কলকাতা থেকে পাইছেন, আবার বিভিন্ন যে জায়গাগুলো তো আপনাকে নিয়ে যায় সেই সব জায়গা থেকেও আপনাকে সম্মান দিছে।
1: হ্যাঁ।
0: আচ্ছা, আপনি তো এত ভালো সুন্দর আপনার গলা, এই সব মানে আমাদের উত্তরবঙ্গে যারা রাভা জনজাতি আছে তাদের মধ্যে খুব প্রসিদ্ধ আপনার গান, তা আপনি একটা দুটি গান একটু আমাদের গিয়ে শোনান, যে রাভা গান।
1: হেম তোগে বসিনে আলে আচড়াঙ্গে, হেম তোগে চদড়াইছে, হেম তোগে বসিনে আলে আচড়াঙ্গে, হেম তোগে চদড়াইছে, বংশিতা আমি উড়াঙাই পুয়া সন্তনাঙ্গে, জিসিং পাইতা দেবেরে মাই মলে চনাঙ্গিছে, বংশিতা আমি উড়াঙাই পুয়া সন্তনাঙ্গে, জিসিং পাইতা দেবেরে মাই মলে চনাঙ্গিছে, হেম তোগে বসিনে আলে আচড়াঙ্গে, হেম তোগে চদড়াইছে, হে প্রভু ঈশ্বর জগৎ সৃজ ঈশ্বর, হে প্রভু ঈশ্বর জগৎ সৃজ ঈশ্বর, মুক্তি নি সম্পর নিগালাও, লাও প্রভু যে তিনি সম্মান, লাও প্রভু যে তিনি সম্মান, হেম তোগে বসিনে আলে আচড়াঙ্গে, হেম তোগে চদড়াইছে, হেম তোগে বসিনে আলে আচড়াঙ্গে, হেম তোগে চদড়াইছে, চাকাম চেসি সড়ক চা নিঙি প্রভু নক চা, কিন্ত গসা সাই মান শোক পিতারাই মান, ওয়ান তিনি কোচানি সম্পার, কোচানি সম্পার, কোচানি সম্পার, হেম তোগে বসিনে আলে আচড়াঙ্গে, হেম তোগে চদড়াইছে, হেম তোগে বসিনে আলে আচড়াঙ্গে, হেম তোগে চদড়াইছে।
0: আমরা এখন জোস্তাদির স্বামী সঞ্জিত রাভার সাথে দু একটি কথা বলবো। সঞ্জিত বাবু, আপনার কত বছর হয়ে গেল এই বিবাহিত জীবন?
2: আমার মোটামুটি এখন বর্তমান বয়স চলতেছে 45 আর কি।
0: আচ্ছা,
2: 45
0: বছর চলছে। আর এই বিয়ের কতদিন হয়ে গেল?
2: মোটামুটি 20-22 মতন হচ্ছে,
0: 20-22 বছর হয়ে গেল। এই যে আপনি তো জানতেন যে আমাদের জোস্তাদি ভালো গান করে, ভালো নাচও করে, তা আপনিও তো প্রশিক্ষণ দিয়েছেন না দিদিকে?
2: এই আর ট্রেনার হিসেবে তো আমি বাড়িতে দিই।
0: আচ্ছা,
2: চালাইতে হয়?
0: এই যে ট্রেনার হিসেবে আপনি বাড়িতে দেন?
2: আচ্ছা, গান বাজনা কিরকম গাইতে হবে, কোন সুরে গাইতে হবে এগুলো বলি আর কি।
0: আচ্ছা, তাতে আপনার কথা সবই তো শুনে?
2: অবশ্যই।
0: এই যে বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানে যায়, যেখানে যেখানে সম্মান পায়, তাতে আপনার মনের কি কি হয়?
2: দারুণ উৎসাহ লাগে, দারুণ উৎসাহ, খুব আনন্দ। এইরকম এই বর্তমানে আমাদের বলতে গেলে দিদির যে কি মানে আশীর্বাদ, মানে ওই যে ভাতা দিচ্ছেন উনি 1000 টাকা করে,
0: শিল্পী ভাতা,
2: শিল্পী ভাতা, হ্যাঁ তাও আমরা পাচ্ছি। আর এমনি বাড়িতে থেকে কোনো কিবা হয় না, কিন্তু বাইরে গেলে আমরা খুব সম্মানটা পাই আর কি, শিল্পী হিসাবে আমরা সম্মান সম্মানে ভূষিত হই।
0: আচ্ছা আচ্ছা, এই যে এতদিন ধরে আপনারা সংসার একসাথে করছেন, উনি বা যাচ্ছেন বিভিন্ন জায়গায়, বা মাঝে মাঝে আপনিও নিয়ে যাচ্ছেন, এই যে যখন যান বিভিন্ন জায়গায়, সেই সব জায়গা থেকে যখন সম্মান আনেন, আপনার গ্রামবাসীরা কি বলে তখন?
2: গ্রামবাসীরা উৎসাহ দেয়, পুরো প্রচুর আনন্দ লাগে ওদেরও। ওনারা একটা কথাই বলেন যে আমাদের খ্রিস্টতে যেন ভবিষ্যৎ পর্যন্ত

0: প্রজন্ম পর্যন্ত থেকে যায় আর কি, এইটাই উৎসাহ দেন ওনারা।
1: আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে গ্রাম, গ্রামের পাশে পাশে গ্রাম, যে গোসাই হাট, গোসাই গাঁও বলে, সরি গোসাই হাট, এই গোসাই হাটে একজন আছে গণাত রাভাস, তিনিও এই কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখছেন জন্য পশ্চিমবঙ্গ সরকারের থেকে উনি বঙ্গভূষণ উপাধি পেয়েছে, সেটাও তো একটা বড় ব্যাপার।
0: দারুণ দারুণ দারুণ, ওনার মতো আর লোক হয় না আর কি,
1: মানে গণাত রাভার মতো
0: ওনার মতো লোক হয় না। উনি যে এই কৃষ্টিটা আমাদের এই রাভার সংস্কৃতিটা এটা দিন যাবৎ উনি ধরে রাখছেন, এটাই মানে মানে বলা বাহুল্য, মানে বলা যায় না আর কি।
1: আপনিও তো গান করেন বা বিভিন্ন অনুষ্ঠানে গান করেন, আপনি দুই একটি গান আমাদের শোনান বা একটি গানই আমাদের শোনান।
0: আমি যেটা গান গাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই নাচের গান, সেটা হচ্ছে ফোক ডান্স গান একটি। বাকতি পালাওয়ানা ওরে কতি দুখু, বাকতি পালাওয়ানা ওরে কতি দুখু, ও দুখু মন ও পালাও মন, চিকা জরায় হাসা মাই না চিংড়ে তেয়া আনাও নার তেয়া, চিকা জরায় হাসা মাই না চিংড়ে তেয়া আনাও নার তেয়া, নেং দুখু লৌ আনাও আং পালাও লওয়া, নেং দুখু লৌ আনাও আং পালাও লওয়া, চিকা জরা হাসা মাই না চিংড়ে তেয়া আনাও নার তেয়া, চিকা জরা হাসা মাই না চিংড়ে তেয়া আনাও নার তেয়া, রাসান বন্ধু নাংতা ভুগিলা বনপু নাংতা, নায়া নাও নগবাংলেয়া সেই নগবাংলেয়া।
1: আপনি সঞ্জিতবাবু এমনি কি কাজ করেন?
0: আমি বর্তমানে কৃষিজীবীতেই যুক্ত আছি, কৃষিকাজেই যুক্ত আছি।
1: আচ্ছা, আপনাদের তো একটা আলাদা ড্রেস কোড বা পোশাক আছে যেটা আপনারা সবাই পরেন, ওটাকে কি বলে?
0: উপরের অংশটা যেটা বলে কেমব্লেট, আর নিচের অংশটা বলে লুফুন।
1: মহিলারা
0: কাম্বাং কেমব্লেট, মহিলাদের ওদের অ্যাকচুয়ালি ওটাই মানে পরনের ড্রেস আর কি।
1: আচ্ছা আচ্ছা, আমি আর একটা জিনিস দেখছি আপনার বাড়িতে এসে, শুধু আপনি যে কৃষি জমির উপর নির্ভরশীল তা না, মানে কৃষিকাজের উপরে, আপনার বাড়িতেও গরু শুকর আছে, তারপরে হাঁস মুরগি এগুলো দেখছি, এগুলো আপনারা কি বাড়িতে?
0: অবশ্যই অবশ্যই, আমি কৃষিজীবী ছাড়াও আমাদের ওই গরু ছাগল শুকর হাঁস মুরগি সব কিছু আমাদেরকে দেখাশোনা করতে হয়, ওই সব থেকেই বলতে গেলে কৃষকদের একমাত্র বন্ধু ওই সেই সব জিনিসই আমাদের,
1: সেই সব জিনিসই আপনারা ইয়ে করে রাখছেন। আচ্ছা, আপনার ছোটবেলা তো বেশ ভালোই কাটছে, তারপরে আপনি কতদূর পড়াশোনা করছেন?
0: আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত গেছি, তারপরে তো আর যাইতে পারিনি।
1: কত সালে কলেজে গেছেন?
0: ওটা হচ্ছে আপনার 99 98 তো এইচএস দিলাম, এই 2000 2000
1: এ গেছে। আচ্ছা, 2000 সালে আপনি কলেজে ভর্তি হয়েছেন ধূপগুড়ি সুকান্ত কলেজে।
0: সুকান্ততে
1: কখনো এই চাকরি বাকরির ব্যাপারে কখনো পরীক্ষা দেননি?
0: বাড়ির আর্থিক অবস্থা সেরকম ছিল না, তার জন্য কলেজ সেরকম পুরো করতে পারলাম না, আধুরা করতে বাধ্য হলাম আর কি।
1: তারপরে কৃষিকাজ নিয়ে মেতে থাকলে?
0: এখন কৃষিকাজ নিয়ে ব্যস্ত।
1: তারপরে বিয়ে হয়ে গেল?
0: তারপরে কলেজে পড়াকালীনই আমার দুর্ভাগ্যবশত, কি বলে,
1: সৌভাগ্যবশত বলে, তারপরে বিয়ে হয়ে যায়।
0: বিয়ে হয়ে যায়।
1: যাই হোক, এবার আমরা যাকে পেয়েছি তিনি হচ্ছে জ্যোৎস্না দির, জ্যোৎস্না রাভার ননদ। আপনার নাম কি দিদি?
2: আমার নাম মালতী রাভা।
1: আপনার নাম মালতী রাভা, আপনি এমনি কি করেন?
2: আমি তো কি করব, বাড়িতে কাজ করি, কৃষি কাজ করি, গাড়া গাড়ি আর এই গরু ছাগল শুকর, আমরা তো গ্রামে মানুষ, ওগুলো পালন করি।
1: মানে এই যে বনবস্তিতে থাকেন এগুলো এই জন্য পালন করেন?
2: হ্যাঁ।
1: আচ্ছা, তার সাথে সাথে এই যে আপনাদের বাড়িতে একটা পরিবেশ দেখলাম, সবাই দেখি গান বাজনা, বেশ একটা সুন্দর পরিবেশ, তা আপনিও কি এটার সাথে যুক্ত?
2: হ্যাঁ যুক্ত।
1: আপনি কি করেন, গান না নাচ?
2: আমি মাঝে মাঝে গান করি, আমাদের টিমে গান করি আমিও।
1: আচ্ছা আচ্ছা, আপনাদের টিমে আপনি গান করেন, আপনাদের টিমের নাম আছে?
2: আছে, পারিতা।
1: পারিতা আপনাদের টিমের নাম। তাহলে একটা গান গিয়ে শোনান আপনি দিদি।
2: রাবা তো লালাঙ্গানি সোনানি হাত

0: चुड़गाना चाका चाका चिका धौन करे चिका धौन का हो चुड़गाना चाका चाका चिका धौन करे चिका धौन का हपक सकई मन उरुंग दुंगई मन माई मन लया धोवा माई मन लया हपक सकई मन उरुंग दुंगई मन माई मन लया धोवा माई मन लया पैनांग नींग मन लयाडन লালাঙ্গানিং সোনানি হাদামাঙা।
1: এই গানগুলো কোথায় শিখছেন?
0: আমি মনে মনে আমরা যখন টিম বানাই তখন এগে সংস্কৃতি হিসাবে এই গানগুলো তৈরি করে বানাই, তখন একজন মাস্টার থাকে এই গানের এই টিমের মধ্যে, নাচের টিমের মধ্যে ওরা বানায় সুর টুর, আমরা নিজে বানাই এগুলা, নিজের বানাই আর নিজে সুর করি আমরা গান করি শিখে।
1: আপনি কি শিল্পী ভাতা পান?
0: আমরা তো শিল্পী ভাতা পাইনি এখনো, আমাদের নতুন টিমটা নতুন ছিল, আমরা যখন নতুন এই গ্রুপ গানের নাচের টিমটা বের যখন হয় শুরু হয় তখন থেকে আমরা অডিশনই হয় নাই, যে আমাদের মুখ্যমন্ত্রী যখন বলেছে যখন 10 বছর পরে রানি হবে অডিশন হবে তখন হবে শিল্পী ভাতা, তখন 10 বছর তো চলে গেল তো এখনো বোঝা যাচ্ছে না।
1: আচ্ছা আচ্ছা, এবার আপনি বলেন আপনার স্বামী কি কাজ করেন?
0: আমরা তো গ্রামে মানুষ, আমরা তো গুড়ি মানুষ, আমরা স্বামী স্ত্রী ছেলে বৌমা সবাই মিলে আমরা কৃষি কাজটাই করি।
1: আচ্ছা, আর তার সাথে কিছু করে?
0: করে আমরা তো ওই রকম গ্রামের মানুষ তো মাছ মারে, জাল নিয়ে মাছ ধরে আমার স্বামী আমি ওই যে ঝাঁকুই, আর আমরা তো আর নানা রকম আমাদের গ্রামে তো নানা রকম জিনিস আছে তৈরি করা, ওগুলো আমরা কাজ করি ব্যবসা করি আমরা চালাই সংসার চালাই।
1: আচ্ছা আচ্ছা, সরকারি সুযোগ সুবিধা তেমন কিছু পেয়েছেন কি?
0: সরকারি সুযোগ সুবিধা তো ওই লক্ষ্মীর ভান্ডা ওগুলো, আর কৃষিদের কৃষক বন্ধু ওগুলো পায়।
1: আচ্ছা, এবার এই যে আপনি গান গান বা বিভিন্ন নাচ গান বা প্রশিক্ষণ দেন, তাতে আপনার স্বামী কি সাপোর্ট করে আপনাকে?
0: হ্যাঁ সাপোর্ট করে, বলে যাও সবাই যখন যাচ্ছে যাও, সাপোর্ট করে।
1: আর এটা একটা আনন্দজনক ব্যাপার যে এই যে সবাইকে শেখাচ্ছে সেটা একটা আনন্দ পাওয়া যায়।
0: যায়।
1: আমরা এই মুখোমুখি অনুষ্ঠানে একদম অন্তিম পর্বে চলে এসেছি। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন এই যে আমাদের গোসাইয়ের হাট, আমাদের যে খুকলুং বনবস্তি, সেই বনবস্তির একদম প্রান্তিক এলাকায় আমাদের যিনি জ্যোৎস্না রাভা এত সুন্দর গান গেয়ে তাদের কৃষ্টি সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখছেন, এটা সত্যিই একটা অভূতপূর্ব কাজ। এই যে যারা নতুন ছেলেমেয়েরা যারা কলেজে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে তাদেরকে উনি প্রশিক্ষণ দিচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানে ওনাদেরকে নিয়ে যাচ্ছে, এখন সুদূর কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওনাদেরকে যে ডাক দেয় ওনাদেরকে সম্মান জানায়, এতে ওনারা খুবই আপ্লুত যে এই বনবস্তিতে থেকেও কলকাতার মানুষরা ওনাদের জানছে। এবার আমরা শেষ প্রশ্ন মালতী ইয়েকে আমরা জিজ্ঞাসা করবো জ্যোৎস্না দিকে। জ্যোৎস্না দি, আপনাদের কি কখনো মনে হয় না যে না আমরা শহরাঞ্চলেও এরকম কিছু প্রশিক্ষণ দেই?
2: ইচ্ছা তো হয় কিন্তু যাওয়ার মতন ব্যবস্থা নাই।
1: ব্যবস্থা নেই কারণ এখানটা আমরা যখন আসলাম চারিদিকে বনে ঘেরা, তারপরে আর একটা জিনিস দেখলাম এখানে বাইসন হাতি বিভিন্ন যে পশু তাদের একটা ব্যাপার থাকে, অনেকে আতঙ্ক।
2: হ্যাঁ, আমাদের জীবনটা মানে একদম কি বলে জানোয়ারদের সাথে লড়াই করে চলতে হয়।
1: মানে জানোয়ারদের সাথে লড়াই করে চলছেন আপনারা?
2: হ্যাঁ,
1: মানে প্রতিটা সময় কখন হাতি বেরোবে কখন বাইসন আসবে এইরকম ভাবে?
2: হ্যাঁ, যখন যে যে সময় হাতিও চলে আসে বাইচনও চলে আসে, এই যে আমাদের বাড়ির সামনে বাইচনও চলে গেছে, তারপরে হাতি তো প্রচুর আসে, তারপরে আবার হরিং হরিং বলে না ওগুলো হরিংও তারপরে আমাদের বাড়ির পাশে চলে যায়, সব সময় নিজেকে সতর্ক থাকতে হয় জীবজন্তু জানোয়ার।
1: আরেকটা জিনিস দেখলাম যে আপনাদের বাড়িতে আসতে ঝাঁকে ঝাঁকে ময়ূর দেখা গেল, এটা ব্যাপারটা একটু বলেন, ময়ূর কি আপনাদের উপকার করে না অপকার করছে?
2: অপকার করে।
1: কিরকম
2: মনে করে যখন ধানগুলো পাকে যায় তখন ময়ূরের পালগুলো আইসে ধানগুলো সব খেয়ে নেয়।
1: সব খেয়ে নেয়। এখন এই যে ময়ূর তারা তখন তাড়ানোর উপায়

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: आकाशवाणीको खरसाङ केन्द्रबाट श्रोताहरूले सुन्दै हुनुहुन्छ फिल्म संगीतको कार्यक्रम तपाईँको अनुरोधमा, र यसै क्रममा अब अघिल्लो गीत सुनाउन लागिरहेछौ।

0: আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: आकाशवाणी खरसाङको सन्ध्याकालीन प्रसारणमा अहिले तपाईँले सुन्दै हुनुहुन्छ फौजी श्रोताहरूको निम्ति फिल्मी गीतको कार्यक्रम जय जवान। अब बज्ने गीत छ फिल्म नुरीबाट, लता मङ्गेशकर र नितिन मुकेशको युगल आवाजमा, शब्द छ जान निसार अख्तरको, सङ्गीत खैयामको।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসি তে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: अहिले सुन्दै हुनुहुन्थ्यो कार्यक्रम लोकलहरी। हामी आकाशवाणी खरसाङबाट बोलिरहेछौँ। समय बेलुकीको 7:15 भयो। अब प्रस्तुत छ कार्यक्रम सुरसङ्गम। गुन्जने आवाज छ दिवाकर मोथेको।

0: প্রথমে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে নয়। বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসের এবং তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টির সঙ্গে যুক্ত একটি চক্র ভেঙে দিয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত 200 বেশি ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে তাদের বিভিন্ন হামলার পরিকল্পনাও ভেস্তে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী 14টি রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। আইএসআই সমর্থিত শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে যুক্তদের সন্ধানে পাঞ্জাব সহ 14টি রাজ্যে গত 12 আগস্ট তল্লাশি চালিয়ে 253 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রাজ্যগুলির এসটিএফ এর সঙ্গে যৌথ অভিযানে এদের আটক করা হয়। বিভিন্ন জায়গায় গ্রেনেড, আইইডি এবং পেট্রোল বোমা হামলার সঙ্গে এরা যুক্ত বলে অভিযোগ উঠেছে। পুলিশ প্রতিরক্ষা ব্যবস্থা, ধর্মীয় স্থানগুলিতে হামলার পরিকল্পনা এবং সেই লক্ষ্যে তারা নজরদারি চালাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বেশি 62 জনকে আটক করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে, দিল্লিতে 51 জন, জম্মু কাশ্মীর থেকে আটকের সংখ্যা 2। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিম ECMS এর আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। এর মধ্যে তামিলনাড়ু থেকে 7টি এবং মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে 6টি করে আবেদন এসেছে। এর জন্য বিনিয়োগ করা হবে 7,877 কোটি টাকা। এর ফলে 9,500 বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে আবেদনকারীদের হাতে অনুমোদন পত্র তুলে দেন। স্পিকার ও মাইক্রোফোন, অপটিক্যাল ট্রান্সিভার, ক্যাপাসিটর ও কয়েল সহ বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য আবেদন জানানো হয়েছিল। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। তালিকায় জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের 2 জন। বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মনোজ টিক্কা। বিজেপির নতুন সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন ডক্টর মধু ছন্দাকর। সর্বভারতীয় সহসভাপতির তালিকায় রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীরত সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত সিং পান্ডা সহ মোট 13 জন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীয়ূষ গোয়েলকে জাতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। 8 জন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। একাধিক মোর্চার নেতৃত্বের নামও ঘোষণা করেছেন শ্রী নবীন। ডক্টর হেমাঙ্গ যোশীকে যুব মোর্চার, রূপকুমার চৌধুরীকে মহিলা মোর্চার এবং বংশীলাল গুর্জারকে কৃষক মোর্চার সভাপতির পদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নতুন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, নবনিযুক্ত এই দল সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে বিজেপিকে আরও শক্তিশালী করবে এবং মানুষের স্বার্থে কাজ করবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রশাসনিক ও সামাজিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরকার পেনশন ব্যবস্থাকে সহজতর করছে। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে জাতীয় অনুভব পুরস্কার প্রদান করে তিনি বলেন, পরিবারের কন্যা সদস্যদের কথা মাথায় রেখে পারিবারিক পেনশনের নিয়মবিধিরও পরিবর্তন করা হয়েছে। পরিষেবা আরও উন্নত করার বিষয়ে পেনশন প্রাপক ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিজেদের পরামর্শ সরকারের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
1: भारत सरकार में सेवानिवृत्त या पेंशनर्स की संख्या जो काम करने वाले कर्मचारी हैं, वर्किंग एम्प्लॉय, उससे कहीं अधिक है। रिटायरमेंट हैपनिंग एट द एज ऑफ 60 व्हेन द लाइफ स्पैन हैज गॉन ऑलमोस्ट अप टू 70, सो मोस्ट ऑफ दीज रिटायरिंग कुलीग्स आर इन द प्राइम ऑफ देयर हेल्थ, ऑल्सो प्राइम ऑफ देयर एक्सपर्टाइज, प्राइम ऑफ देयर एक्सपीरियंस, और इसलिए उनको इस तरह से छुट्टी पे न जाने दिया जाए। उनकी सेवाएं, उनका योगदान किसी न किसी तरह से राष्ट्र निर्माण के कार्य आए और किस प्रकार आ सकता है, ये उनके साथ चर्चा करने का माध्यम बने।
0: কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী, রাষ্ট্রায়ত্ত 12টি ব্যাংক এবং কেন্দ্রীয় সংস্থার মোট 15 জনকে জাতীয় অনুভব পুরস্কার দেওয়া হয়। এরা প্রত্যেকেই সরকারের বিভিন্ন কাজকর্মের মাধ্যমে জাতি গঠনের কাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। নির্দিষ্ট একটি প্ল্যাটফর্মে বিনিয়োগের মাধ্যমে অর্থ উপার্জনের দাবি করে সমাজ মাধ্যমে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের ছড়িয়ে পড়া একটি ভিডিও মিথ্যে বলে জানিয়েছে সরকার। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, 22,000 টাকা বিনিয়োগ করে নাগরিকরা দৈনিক 80,000 টাকা এবং প্রতি মাসে 25,00,000 টাকারও বেশি আয় করতে পারবেন। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে, এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা।

0: ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কাতার থেকে ভারতের মধ্যে ইউপিআই ভিত্তিক অর্থ প্রেরণ ব্যবস্থার সূচনা হয়েছে। এর মাধ্যমে কাতারে ডাক পরিষেবা ব্যবহার করে সেদেশের গ্রাহকরা ভারতের যে কোনো ইউপিআই সংযুক্ত ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করতে পারবেন। ভারতের যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই পরিষেবা ব্যবহার করে কাতারে বসবাসকারী ভারতীয় জনগোষ্ঠীর মানুষ ও তাদের পরিবার সহজে এবং নিরাপদে ভারতে অর্থ প্রেরণ করার সুবিধা পাবেন। ভারতীয় ডাক ব্যবস্থার ডিজিটাল পরিকাঠামোর সঙ্গে সীমান্তের ওপার থেকে অর্থ প্রেরণের এই উদ্যোগ সংশ্লিষ্ট সকলের জন্য সুবিধাজনক হবে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের বীরভূমে তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে নয়। এদের মধ্যে 5 জন মেঘালয় ও 3 জন আলিপুরদুয়ারের বাসিন্দা। এখনও হাসপাতালে ভর্তি 7 জন, এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 28 জনকে। ফরেন্সিক দল হোটেল থেকে নমুনা সংগ্রহ করেছে। রামপুরহাট মহকুমা শাসকের নেতৃত্বে 9 সদস্যের একটি বিশেষ অডিট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল দায়িত্ব তারাপীঠের প্রত্যেকটি হোটেল, লজ, গেস্ট হাউস, হোমস্টে এবং তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত প্রতিটি নির্মাণের ফায়ার অডিট করা। সেখানে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা বা ফায়ার লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কমিটিকে 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তার ভিত্তিতেই হোটেল বা লজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তার ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন শ্রী মোদী। জনগণনা প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের যেসব পরিবার স্বগণনা পোর্টালের মাধ্যমে তথ্য জমা দিতে পারেনি, গণনাকারীরা তাদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ জনগণনা কার্য নির্দেশালয়ের অধিকর্তা নিখিল পবন কল্যাণ জানিয়েছেন, রাজ্যে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত ডিজিটাল স্বগণনা ব্যবস্থার মাধ্যমে তথ্য প্রদানের সুবিধা চালু করা হয়। এরপর গতকাল শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ, চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। যেসব পরিবারে স্বগণনার মাধ্যমে তথ্য জমা দেওয়া হয়েছে তাদের শুধুমাত্র একটি প্রমাণপত্র দিতে হবে। অন্যদিকে যারা তথ্য জমা দিতে পারেননি তাদের সেন্সাস 2027 HLO অ্যাপ ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে। ওমানের সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে বলে ইরান জানিয়েছে। তেহরানে সাংবাদিকদের ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, জাহাজ চলাচলের রুট নিয়ে দুপক্ষের সমঝোতা হয়েছে। পাকিস্তানে বন্যা দুর্গতদের আবাসন নির্মাণের বরাদ্দ অন্য খাতে ব্যয় করা সংক্রান্ত সেদেশের সরকারের সিদ্ধান্তে বিশ্ব ব্যাংক গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বালুচিস্তানের বন্যা দুর্গতদের জন্য বহু কোটি টাকার আবাসন তহবিল পরিকাঠামো ক্ষেত্রে ব্যবহার করা হলে সংশ্লিষ্ট প্রদেশের মানুষের দুর্দশা বৃদ্ধি পাবে বলে বিশ্ব ব্যাংক জানিয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় 1,19,000 পরিবারের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। ভারতের পিভি সিন্ধু BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। নতুন দিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় আয়ারল্যান্ডের সোফিয়া নোবেলকে 21-7, 21-11 পরাজিত করেন সিন্ধু। এদিকে মহিলাদের ডাবলসে ভারতের তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। MR অর্জুন ও হরিহরন আমসাকারুকনান পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে ISI সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে, আটক 250-এরও বেশি। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: हामी आकाशवाणी खरसाङबाट बोलिरहेछौँ। श्रोतालाई अब सुनाइरहेछौँ भुटानी कार्यक्रम, जसमा सुन्नुहुनेछ भुटानी गीतहरू।